চিন্তা হরি সকে পছি অব তল বড় লই যাও ভনে যে তো সাত দিন পনি সকিদাইন মাথি বড় ছোট গরিব লাঞ্ছু না।